kamu ada yon ya aku pergi ke wabai pejing pun yang non klon yo ni lu pom pai kon kamna tro ton yang kit rai mang tom mo ron dong rai rai mai dai rap kan rom rap chak kwa chai chong ru ya pom pa krap mung lak mai chon tung ban nai teng kap ba pe chai man mai ma pom pa rang man ma kwa kan teng kap pom la le kap ไปหมดแล้วลาวยังยกแก่ครึ่งขวดเลยกูมึกลาวนี่ไอ้มอกแล้วกูตุบแม่ต่อเดี๋ยวใจให้ได้แรงไม่ได้บ้ากับมึงกูตุบจริงฮะเลือดไป